0: নমস্কার,
1: বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু সাথীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, আজ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। এই দিনটি সারা বিশ্বে 22শে মে পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উৎসাহিত করা। জীব বৈচিত্র্য বলতে পৃথিবীর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, অণুজীব ও তাদের বাসস্থানকে বোঝায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জীব বৈচিত্র্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বনভূমি ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে বহু প্রজাতি আজ কিন্তু বিলুপ্তির পথে। তাই জীব বৈচিত্র্যের রক্ষা করা মানব জাতির দায়িত্বেরই মধ্যে পড়ে। গাছ লাগানো, বন সংরক্ষণ করা, প্রাণী হত্যা বন্ধ করা।

করা এবং পরিবেশ বান্ধব জীবনযাপন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি বাঁচলে তবেই মানব সভ্যতা টিকে থাকবে। তাই সকলের উচিত জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা।

বন্ধুরা, আজ কথা বলবো সরকারের একটি যোজনা, অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা হলো ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা অবসর জীবনে নির্দিষ্ট মাসিক পেনশন পেতে পারেন। 18 থেকে 40 বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই যোজনায় আবেদন করতে পারেন। আবেদনকারীদের নিয়মিত নির্দিষ্ট অঙ্ক জমা দিতে হয় এবং 60 বছর বয়সের পর মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া সম্ভব। গ্রাহকের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী এই সুবিধা পেয়ে থাকেন। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অটল পেনশন যোজনা একটি গুরুত্বপূর্ণ ও উপকারী উদ্যোগ।

0: বন্ধুরা, এবার শুনে নেব একটি শ্রুতি নাটক, জীবন যেরকম। অংশগ্রহণে শুভাশিস বসু ও সৌমিক ভট্টাচার্য।
1: বস্তির ছেলে বিতুল, বাবা মারা গেছেন সে ছোট্টবেলায়। এক পাড়াতুতো মামা, যে তার মাকে ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছিল, সেই মামা ওকে একটা ছোট্ট সাইকেল রিপেয়ারিংয়ের দোকান করে দিয়েছিল। আজ নিজের চেষ্টা বলে সেই দোকান অনেক বড় আকার নিয়েছে। বাবা মারা যাওয়ার বছরখানেক পর তার মাও মারা গেল। তার মামা তাকে জোর করে প্রায় বিয়ে দিয়ে দেন, কেননা ওর দোকানটা তখন বেশ ভালোই চলছিল। এখন ওর ছেলেটি বেশ নামি দামি কলকাতার এক কলেজে পড়ে, যার খরচা চালানো মিতুলের কোনো অসুবিধে হয় না। বউ এক বছর হলো হার্ট অ্যাটাকে মারা গেছে, বাঁচাতে সে বউকে অনেক বড় হসপিটালে ট্রিটমেন্ট করেছিল মিতুল, কিন্তু বহু চেষ্টাতেও সে বাঁচল না। তখন থেকেই সে ছেলেকে মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেয়নি। তার ভালোবাসার ধন ওই একমাত্র ছেলে। ছেলেটির নাম মা আদর করে দিয়েছিল দেবল। সে বাবাকে খুব ভালোবাসত। এই বছর কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা, দেবল খুব ভালো পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেছে। পরীক্ষার ফলাফল বেরোনোর পর সে ঠিক করেছে কোচিং নিয়ে আইপিএস পরীক্ষায় বসবে। বাবাকে সেই মতো বলেও রেখেছে বাবা রাজি, যত ভালো কোচিং লাগে ও নিক, আমার টাকা পয়সার অসুবিধে হবে না। দরকার হলে আমি আরো 4 ঘন্টা বেশি কাটবো দোকানে। পাড়ার লোকেরা যখন বলতো, ও তোমার কি চেহারা হয়েছে বিতুল, এত খেটো না, শরীর খারাপ হয়ে যাবে যে, কিন্তু কে কার কথা শুনে। ছেলের জন্য সে সব কিছু আত্মত্যাগ করতে রাজি। একদিন দেবলের ফোন এলো।
2: বাবা, আমি খুব ভালো করে পাস করে গিয়েছি বাবা, এবার আমি কোচিং নিয়ে আইপিএস পরীক্ষায় বসব, তুমি টাকার ব্যবস্থা করবে তো?
1: কি যে বলিস, টাকার জন্য তোকে চিন্তা করতে হবে না রে, আমি তো আছি, তুই তোর মতো পরীক্ষার তৈরি কর বাবা দেবল।
2: তাহলে তুমি টাকাটা পাঠিয়ে দিও, 7 দিনের মধ্যে দিও কিন্তু।
1: ওহো, বললাম না তুই পেয়ে যাবি।
2: তাহলে আমি নিশ্চিন্ত রইলাম বাবা।
1: মিতুল মহাজনের কাছ থেকে বেশ মোটা টাকা ধার করে নিয়ে এসে ছেলেকে পাঠিয়ে দিল। এক বছর পর আইপিএস পরীক্ষায় পাশ করে গেল, ভালো পোস্টিং, মায়নাও অনেক। মিতুল পাড়ার জানাশোনাদের ডেকে মিষ্টি খাওয়ায় আর ছেলের গল্প করে। দেখতে দেখতে একদিন দেবলের ফোন এলো।
2: বাবা, আমি তো তোমাকে

0: কে সব কিছু বলি, আমি একটা মেয়েকে।
1: থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি।
0: বাবা, তুমি যখন বুঝতেই পেরে গেছো তাহলে বলি শোনো, আমার না খাওয়া দাওয়াতে বড় কষ্ট হয়, কি আর করি বলো।
1: তোর বিয়ের ব্যাপারে আমি কথা বলবো, তুই ওর বাবাকে আমার কাছে আসতে বল।
0: কি যে বলো বাবা, ওর বাবা কত বড় পোস্টে চাকরি করেন, পুলিশের কত বড় অফিসার, উনি তোমার সাইকেলের দোকানে যাবেন, লজ্জায় আমার মাথা কাটা যাবে যে।
1: শোনো ছেলের কথা, বাবা আমি তো কাজ করে খাই রে, এটা করেই তো তোকে বড় করলাম, এতে তো লজ্জা।
0: ও তুমি বুঝবে না বাবা, তুমি কোনোদিন চাকরি বাকরি করনি, চাকরিতে ঠাঁটবাট বজায় রাখতে হয়, নয় তো না এই চাকরিতে উন্নতি হয় না। তুমি কি আমার উন্নতি চাও না বলো? তোমার মতো সৎ সজ্জন মানুষ কটা আছে দেশে? তবুও বাবা দেখানো ব্যাপারটা থাকে চাকরির ক্ষেত্রে।
1: ঠিক আছে বাবা, তুই কি বলছিস বল।
0: তোমার জন্য না কোট প্যান্ট কিনেছি, নতুন এক জোড়া জুতোও কিনেছি, ওগুলো পরিয়ে আমি তোমাকে আমার বাংলোতে নিয়ে আসব। ওর বাবা আমার বাংলোতে আসবেন, তখন তুমি দেখা করে নিও। তবে হ্যাঁ, ও বেশি কথা বলবে না কিন্তু, উনি আবার বড় রাশভারী লোক।
1: বললাম তো তুই যেভাবে বলবি তাই হবে। আচ্ছা বাবা, পুটির মাকে নিয়ে যাব না, ওই তোর পাতানো মাসি রে।
0: তো তুমি কি যে ওদের কি এখানে নিয়ে আসা যায়?
1: তবে কবে আসবি তুই আমাকে নিতে? আমি তো জীবনে কোট প্যান্ট পরিনি রে। তবে
0: কোনো অসুবিধা হবে না বাবা, দেখো।
1: ঠিক আছে, তুই যখন বলছিস। এর ঠিক মাসখানেক বাদে দেবল এলো বাবাকে নিয়ে যেতে।
0: তুমি না বাবা এইসব এই ছোট মোটো দোকানদারির কাজ এইসবগুলো ভুলে গেলেই ভালো হবে, কেননা আমি ভাবছি তুমি এবার আমার কাছেই থাকবে, আর তোমাকে এমন একটা ব্যবস্থা করে দেব যে তোমার সময় কাটাতে কোনো অসুবিধাই হবে না।
1: তুই যেটা ভালো বুঝবি করিস। তোর মা যখন মারা গেলেন তখন আমাকে বলে গিয়েছিলেন দেবলকে ওর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিও না। তারপর থেকে এখন পর্যন্ত কখনো তোকে তোর মায়ের অভাব বুঝতে দেইনি, সুতরাং তুই যেটা ভালো বুঝবি সে তো আমাকে শুনতেই হবে। দেবল তার বাবাকে নিয়ে বাংলোতে পৌঁছানোর ঠিক দুদিন পর।
0: বাবা, ইনি দেবিকার বাবা, মানে যার কথা বলেছিলাম তোমাকে।
1: আচ্ছা আচ্ছা, ইনি তবে, ইনি তো পুলিশ অফিসার দেখছি।
0: হ্যাঁ, আমি পুলিশ ডিপার্টমেন্টেরই লোক, তবে এখানে আপনার হবু বিয়াই জানবেন, মেয়ে তো আমার পুলিশ ডিপার্টমেন্টেই চাকরি করে, তাই ছুটির দিনে মেয়েকে নিয়ে আসবো, কেমন কি বলো দেবল? আমি আর কি বলবো, যা বলার বাবাই বলবেন।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, নিজের সুবিধা মতো বুঝে।
0: ঠিক বলেছেন, তবে আপনিও একদিন আসুন আমাদের বাড়িতে।
1: সত্যি ভগবানের কি লীলা, নাম দুটো কি সুন্দর মিলেছে, দেবল দেবিকা।
0: আরে এই জন্যই তো আমিও বিয়েতে রাজি হয়েছি, যেন মেড ফর ইচ আদার।
1: তা যা বলেছেন।
0: তাহলে এখন চলি, মা আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, দেবল আসছি, বাই।
1: তিন দিন পরে দেবিকাকে নিয়ে দেবলের বাংলোতে আসলেন দেবিকার বাবা।
0: দেখুন বিয়ে মশাই, কাকে নিয়ে এসছি, আমার মা দেবী। দেবলকে দেখছি না যে, এই তো আমি এসে গেছি, আপনারা আসবেন বলে নিজের হাতেই বাজার করতে গেছিলাম।
1: দেবল, বাজার ঠাজারটা দেবীমার হাতেই ছেড়ে দাও, আজ ওই আমাদের খেতে দিক কেমন? তুমি বরং দেবিকার বাবাকে আমার কাছে এসে বসতে বলো, প্রয়োজনীয় কথাটা তাড়াতাড়ি সেরে নিই।
0: বলুন বিয়ামশাই কি বলবেন।
1: দেখুন, আমরা তো একই কাস্টের লোক, সুতরাং নিয়ম তো একই, তাছাড়া আমাদের কোনো আলাদা নিয়ম নেই। আজ আপনাকে বলছি যে বিয়ের দিনটা ঠিক করে নিন যত তাড়াতাড়ি সম্ভব, যেখানে আমার ছেলের পছন্দ আছে সেখানে দেরি করে কী লাভ বলুন তো। আপনি বিয়ের দিন পাকা করে জানাবেন, দেবলের এক মামা আছেন তিনি আসবেন, তাছাড়া আমার দিকে লোক বলতে দশজনের মতো হবে, ওর মামা মাসিরা তো আসতে চাইবেন, কিন্তু তারা এত দূর, দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লি, কতজন আসতে পারবেন বলতে পারছি না।
0: চিন্তা করবেন না, ওদের আসার ব্যাপারটা আমি দেখে নেব, শুধু ওনাদের নাম ও বয়সটা জানিয়ে দিয়েন। ঠিক আছে আঙ্কেল, পরে ব্যাপারটা নিয়ে ভাবা যাবে।
1: কেন রে দেবল, পরে কেন, এখনই সব কথা হয়ে যাক না।
0: ঠিক বলেছেন, পরে কেন দেবল, সেটা পরে বাবার সাথে কথা বলে।
1: বরং বিয়ের দিনটা পাকা করে সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলুন, সেটাই ভালো হবে, দিল্লিতে হোটেল ভাড়া করে বিয়ে হবার এক মাস পর।
0: বাবা, তুমি যখন একা একা কাটাও আমার খুব খারাপ লাগে, আমরা দুজনে চাকরিতে বেরিয়ে যাই, তোমার সময় কাটাতে কষ্ট হয় নিশ্চয়ই। তোমার বৌমাই তো বলছিল এই কথা।
1: বৌমা বলছিল, তা ঠিক, দোকানটা ছিল, সময় তাড়াতাড়ি কেটে যেত। কিন্তু তুই দোকানটা বিক্রি করাতে এখন তো খারাপ লাগছেই। আমার এখানে একটা সাইকেল রিপেয়ারিংয়ের দোকান খুলে দে না দে বল। কেন, তুই পারবি না একটা দোকান খুলে দিতে?
0: কি যে বলো বাবা, ওসব ছোট কাজ তোমার জন্য নয়। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করে দেবো।
1: ছোট কাজ বলছিস কেন? ওই ছোট কাজ করেই তো তোকে এত বড়টি করেছি রে, সেটা ভুলে গেলি কি করে? কাজ কি কখনো ছোট হয় রে বাবা?
0: দেখো বাবা, আমরা যে চাকরি করি তাতে তুমি যদি ওই কাজ করো তবে আমাদের অসম্মান হবে, সেটা কি তুমি চাও বলো?
1: কেন অসম্মান হবে বলতে পারিস? আমি তো চুরি করছি না রে, যে তোর মাথা হেট হয়ে যাবে।
0: ও তুমি বুঝবে না বাবা, কেননা তুমি কোনোদিন চাকরিই করনি। লোকে আমাদের দিকে আঙ্গুল তুলবে, বলবে এরা ছোট লোক ঘরের লোক। বিশেষ করে তোমার বৌমার তো খুব খারাপ লাগবে। তোমার তো আমাদের ছাড়া কেউ নেই, আমাদেরও তেমনি তুমি ছাড়া কেউ নেই। দেবিকার বাবা জানেন তুমি একজন বড় বিজনেসম্যান, সেখানে আমার অবস্থাটা কি হবে বুঝতে পারছো?
1: ঠিক আছে বাবা, তুই যেটা ভালো বুঝবি সেটাই কর। আমার চন্দ্র সূর্যের তারা সবই তো তুই রে।
0: বাবা, আমিও যে তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার জন্য বেশ ভালো একটা ব্যবস্থা করে দেব যেটা তুমি ভাবতেও পারবে না।
1: মাস দুয়েক পর।
0: বাবা, তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি। জায়গাটা এত সুন্দর, দেখতে দেখতেই তোমার সময় হুড়হুড় করে কখন কেটে যাবে বুঝতেই পারবে না।
1: দুদিন পর সকালে দেবল বাবাকে নিয়ে নতুন ডেরা দেখতে চললো নিজের অফিসের গাড়িতে।
0: দেখো বাবা, ওই জায়গাটা কি সুন্দর দেখতে না? এখানে থাকলে তুমি স্বর্গের সুখ পাবে। তোমার জন্য ওই দেখো, ওই ওই বাঁদিকের পূর্ব দিকের ঘরটা, ওই ঘরের ব্যালকনিতে বসে পাহাড়ের পিছন থেকে সূর্যোদয় দেখতে পাবে। ভাবো তো কি সুন্দর সেই দৃশ্যটা হবে। তোমার তো বয়স হয়েছে বাবা, চাকরিতেও তো অবসর নিতে হয়। আমাকে তুমি বড় করেছো, বড় চাকরি করছি, তবুও তুমি খাটবে কেন বলতে পারো? আমরা কেউই তোমাকে সময় দিতে পারছি না, তাই তো এরকম সুন্দর একটা ব্যবস্থা করলাম যাতে তোমার কোনো অসুবিধা না হয় বাবা। তাছাড়া বাবা, যখনই দরকার পড়বে আমাকে ফোন করবে, ফোন করলেই আমি চলে আসব। চলো ওই ঘরের ভিতরটা একবার দেখে নি। বলো, ঘরটা পছন্দ হয়েছে তো? আরে এই খাটটাকে তো তোমার জন্যই আনিয়েছি আমি। কি সুন্দর লাগছে না খাটটা?
1: সবই তো সুন্দর বাবা, কিন্তু তোদের সাথে থাকা আর আলাদা থাকার মধ্যে কত তফাত সেটা তো বুঝতে পারছিস না তুই।
0: বাবা দেখো, একটা কথা বলি, আমরা কাজ থেকে কত রাত্রি করে ফিরি, ততক্ষণ তুমি তো একা একা থাকো, সেটা তো আমাদের বড্ড খারাপ লাগে। তোমার বৌমা বলছিল বাবাকে এভাবে একা একা সময় কাটাতে হয়, দেখে খুব কষ্ট লাগে। তুমি একটা ভালো ব্যবস্থা করে দাও, দেখবে থাকতে থাকতে তোমার ভালো লেগে যাবে এই জায়গাটা।
1: কিছুদিন পর ছেলেটা 5-6 দিন হয়ে গেল একটা ফোনও করলো না। কি ব্যাপার কে জানে? আমি একটা বড় ফোন করে দেখি কি ঘটনা ঘটলো। হ্যালো হ্যালো দেবল,
0: আপনি কে বলছেন?
1: আমি দেবলের বাবা বলছি।
0: উনি তো অফিসে আসেননি, উনি এই মোবাইলটা অফিসেই ছেড়ে গেছেন ভুল করে। আচ্ছা আমি বলে দেবো আপনি ফোন করেছিলেন, আমি ওনার অফিসে নিয়ে স্টাফ বলছি।
1: ঠিক আছে, মনে করে বলে দেবেন যে ওর বাবা ফোন করেছিল পরের দিন সকালে।
0: স্যার আপনার বাবা ফোন করেছিলেন? ও হ্যাঁ, আমার তো বাবার সাথে কথাই বলা হয়নি। বাবা তুমি কেমন আছো? কাজের চাপে ভুলেই গেছিলাম তোমাকে ফোন করতে, কিছু মনে করনি তো বাবা? জায়গাটা নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, জায়গাটা জানো তো বাবা আমার খুব ফেভারিট। যাই হোক, তোমাকে ঠিকমতো চা জলখাবার সকালের দিকে ব্যালকনিতে পৌঁছে দিচ্ছে তো? ব্যালকনিতে বসে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে খেতে ভালো লাগছে কি বলো?
1: এসব কথা ছাড়, ব্যাপারটা হলো তুই যদি আমার জায়গাটা থাকতিস তবে বুঝতে পারতিস কখন কোনটা কেমন লাগে। যাক, তোরা ভালো আছিস তো? ভালো থাকিস। জানিস আমার ওই দোকানটাই স্বর্গ ছিল, যেখানে হয়তো পাহাড় ঝর্ণা ছিল না, ছিল না পাহাড়ের মধ্য থেকে সূর্যোদয়ের রক্তিম দৃশ্য, তবু সেটা কিন্তু আমার স্বর্গ ছিল। ছিল কতগুলো চেনা মুখ, যা দেখে আমার মনের ভিতর ভরপুর আনন্দ হতো।
0: সারা জীবন কি তুমি শুধু খেটেই যাবে আর ওই লো প্রোফাইল লোকদের সাথে মেলামেশা করবে? তাহলে আমাকে এত বড় না বানিয়ে ছোট রাখলেই পারতে। এখন তো বাবা আমি তো আর ওইসব জায়গা মিশতে পারবো না, কারণ আমি যেখানে চাকরি করি সেখানে কেউ ওইসব লোকেদের সাথে মেলামেশাই করে।

0: তা ঠিক, তা ঠিক। তোকে তো আমি অনেক বড় দেখতেই চেয়েছিলাম, এটা তো তোর মায়েরও ইচ্ছে ছিল। তুই যে বড় জায়গায় পৌঁছাতে পেরেছিস এটাই আমার আনন্দ।
1: তাহলে তোমার ওই দোকান, সেই বস্তির ঘরের কথা ওগুলো আর একদম বলবে না। ওসব আমি সুনীল কাকাকে দান করে দিয়েছি। কিভাবে সুনীল কাকাদের চলতো তোমার মনে আছে তো বাবা? আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। কি ভালো করিনি ওদের দান করে দিয়ে?
0: না না, সে তো তুই খুবই ভালো করেছিস, তুই তো আমার গর্ব রে। তবুও মনটা ভীষণ আনচান করে মাঝে মাঝে।
1: পুরনো দিনের কথা ভুলে যাও না বাবা, নতুনের সাথে তাল মিলিয়ে চলার নামই তো জীবন। কি ঠিক বললাম না বাবা?
0: সত্যি তো, নতুনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখনকার মতো ব্যস্ত জীবনে কাউকে ফোন করে বিরক্ত করা উচিত নয়। এবার থেকে এই জীবনকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। তাও তো আমার ছেলে আমাকে যেখানে রেখেছে তার খরচা তো রেহাত কম নয়। এরকম সুযোগ কজন পায়, তাও আমার মতো একজন সামান্য সাইকেলওয়ালা। বেশ কিছুদিন পর দেবল, তুই আমাকে দেখতে আসলি ঠিক আছে, কিন্তু বাবা এত ফল মিষ্টি নিয়ে আসার কি দরকার ছিল বলতো?
1: ম্যানেজার, এই আমার বাবার কোনো রকম যেন অসুবিধা না হয় দেখবেন, আর টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, দরকার হলেই আমাকে ফোন করবেন।
0: আর বলবেন না ম্যানেজার বাবু, আমার ছেলে বাবা বাবা করেই পাগল, আমাকে খুব ভালোবাসে কি না? বাবা, মাঝে মধ্যে সময় পেলেই আসিস, আমি আর কি বলবো বল তোকে, তুই তো আমার কোনো অভাবই বুঝতে দিসনি।
1: বাবা, তুমি কি আমাকে কোনো অভাব বুঝতে দিয়েছিলে কখনো বলো? তোমার যখনই দরকার পড়বে আমি চলে আসব।
0: আচ্ছা, বৌমাকে নিয়ে একটু আসতে পারিস না?
1: ওর এবার কাজের চাপটা খুব বেড়ে গেছে, ও একদমই সময় পায় না। তারপর আবার ঘরের কাজটাও তো করতে হয়, সবই তো বুঝতে পারছো।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। ঠিক আছে, তুই আসলেই আমি খুশি হব।
1: তাহলে বাবা আজ চলি।
0: মাসখানেক পর। ম্যানেজার, কি যে বলি তোমাকে, অনেকদিন হলো আমার ছেলেটা আসছে না, তাই মনটা ঠিক ভালো নেই। তারপর গতকাল গিজারটা খারাপ হয়ে গেছিল, তাই ঠান্ডা জলে স্নান করে শরীরটা একটু জ্বরজ্বর বোধ হচ্ছে। দেবলকে ভাবছি একটা ফোন করব।
2: উড়িয়া বাবা, আজকে আপনার গিজারটা ঠিক করে দিয়েছি, আপনার ছেলেকে যেন ফোন করে বলবেন না যে গিজারটা খারাপ হয়ে গেছিল, তাহলে আমার চাকরিটি আর থাকবে না। পুলিশের লোক বড্ড ভয় হয়, কখন কি করিয়ে বসবে। আজ ডাক্তার কল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
0: ডাক্তারবাবু কখন আসবেন?
2: ওই বিকালের দিকে, ছটার দিকে, আপনি তৈরি থাকবেন। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগে শরীরটা কাহিল হয়ে পড়েছে, ঔষধেও সারা নাম নিচ্ছে না, এর মধ্যে দেবলেরও আসার নাম নাই। টাকাটা সময় মতো পাঠিয়ে দেন।
0: মিতুলবাবুর চেহারা দিন দিন ভেঙে পড়েছে। এর কিছুদিন পরে একদিন দেবলের আগমন।
1: বাবা, তোমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, তুমি আমাকে জানালে না কেন? খুব রোগা হয়ে গেছো, ডাক্তার দেখেনি নাকি?
0: না রে বাবা, ডাক্তারবাবু দেখে গেছেন, ওষুধও খাচ্ছি। ম্যানেজারের চেষ্টার কোনো ত্রুটি নেই রে। আসলে তোকে দেখতে না পেয়ে, তোর সাথে কথা বলতে না পেরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে।
1: তুমি কি বাচ্চাদের মতন করছো বাবা, আমি কি আর সেই ছোট্টটি নেই?
0: কি করব, মন যে মানে না।
1: মনটাকে মানাতে হবে বাবা, চেষ্টা তো করতেই হবে তোমাকে। এরপর তো আমি অন্য শহরে বদলি হয়ে যাচ্ছি, তখন তো আসতে খুব অসুবিধা হবে বাবা, একটু মানিয়ে নাও না নিজেকে।
0: একথা বলে দেবল চলে যাওয়ার পর মিতুলবাবু ছেলের কথা ভাবতে ভাবতে আরও অসুস্থ হয়ে পড়েন। মাস তিনেক পরে একদিন খাট থেকে পড়ে পা ভেঙে যায়। তারপর ডাক্তার এসে প্লাস্টার করে দিয়ে যায়, কিন্তু প্লাস্টার কাটার পর পা ভালো হয়ে গেল, ব্যালকনিতে গিয়ে বসে সময় কাটানোর ব্যাপারটা অনেকদিন ধরে বন্ধ হয়ে যায়। শরীরটা ধীরে ধীরে আরও শীর্ণ হতে থাকে। বেশ কিছুদিন ধরে ভুগতে থাকায় উনি মারা যান। ম্যানেজারবাবু দেবলকে বাবার মৃত্যুর খবরটা দিতে দেবল এসে বাবার ডেড বডিটা নিয়ে যায় তার বাংলোতে। সেখানেই বেশ ঘটা করে শ্রাদ্ধশান্তি হয়। কিন্তু মিতুলবাবুর শেষ কাজে দেবলের মামা বাড়ি ও পিসি বা মাসির বাড়ি থেকে কেউই আসেনি। তারা খবরটা পাননি, না খবরটা পেয়ে তারা আসেনি, সেটা অবশ্য আজও জনতার অগোচরেই রয়ে গেছে। মিতুলবাবুর মৃত্যুর সাথে সাথে একজন যোদ্ধার নিচুতলা থেকে উপরতলায় যাবার গল্পের পরিসমাপ্তি ঘটলো।

নজরুল গীতি শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে। এর সাথেই সময় বলছে আর নয়, এবার বিদায় দিন আপনাদের রেডিও বন্ধু সাথীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।